0: জায়গা এটা চাষিদের মনকর লাগি ভল সুযোগ গুটে আমার রাইজনে এটাকে কুটির শিল্প হিপাশে বি মান্যতা দিয়া যাইছে আমার রাইজনে 20,429 সংখ্যানে মহুমাছি আর 37,387 সংখ্যানে মহুমাছি দল সবু রহিছনে আমার রাইজনে বরসকে প্রায় 184 টন মহু অমল হিথিসি বর্তমান সময়ানে জঙ্গল নু একা বেশি মাত্রানে মহু সংগ্রহ করি করি লোক মনে নিজর আর নিজর পরিবার রবি পেট পুষবার দেখা যাচ্ছে।
1: এতে সমাজ শুণুলে কার্যক্রম চাষর কথা উপস্থাপনা করলে শিব মিশ্র আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু পরবর্তী কার্যক্রম প্রচার করুছু সঙ্গীত লহরী। কার্যক্রমের প্রারম্ভে শুণন্তু নিজামক রচনার সুরেশ ওয়াড়েখঙ্কর কণ্ঠরে প্রথম গীতটি।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ପ୍ରଚାର କରୁଛୁ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଦବଙ୍ଗ ଟୁରୁ। ଗୀତଟିର କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ରାହତ ଫତେ ଅଲ୍ଲୀ ଖାନ ଏବଂ ଶ୍ରେୟା ଘୋଷାଲ। ସଙ୍ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ସମୀର ଅଞ୍ଜାନ। ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଦେଇଛନ୍ତି ସାଜିଦ ୱାଜିଦ୍।

ভবানীপাটনা শ্রোতাবন্ধু, সময় বর্তমান প্রাত 9:30 এথর প্রচার করুছু কতোটি ওড়িয়া কথা চিত্রগীতর কার্যক্রম। কার্যক্রমর প্রারম্ভে প্রচার করুছু কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে শীর্ষানন্দ দাস কানুনগ রচনার অমরেন্দ্র মহান্তিঙ্ক সঙ্গীত নির্দেশনার ওড়িয়া কথাচিত্র সুনাপঞ্জুরীর গীতটি।

শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ জুন 30 তারিখে সারা বিশ্বের ক্ষুদ্র গ্রহ দিবস বা অ্যাস্ট্রয়েড ডে পালন করা যায়। এই দিবসর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র গ্রহ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, মহাকাশ বিজ্ঞান প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং পৃথিবীকে সম্ভাব্য ক্ষুদ্র গ্রহ আঘাতর সুরক্ষিত রক্ষা বৈজ্ঞানিক প্রয়াসকে প্রোৎসাহিত করা। ক্ষুদ্র গ্রহ হচ্ছে সূর্যকে পরিক্রমা করুবা ছোট পথরিয়া কিংবা ধাতব বস্তু। এমানক মধ্যরু অধিকাংশ মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ মধ্যে থিবা অ্যাস্ট্রয়েড বেল্টরে অবস্থিত। কেতেক ক্ষুদ্র গ্রহ পৃথিবীর কক্ষপথ নিকটক আসিথান্তি, যাহা উপরে বৈজ্ঞানিক মানে নিরন্তর নজর রাখুছন্তি। 1908 মসিহারি তুঙ্গুস্কা ঘটনা ঘটিথিবা বিশাল বিস্ফোরণকু স্মরণ করি জুন 30 ক্ষুদ্র গ্রহ দিবস ভাবে পালন করা যায়। এই ঘটনা মানব জাতিকু মহাকাশর বিপদ সম্পর্কে সচেতন করেছিলা। বর্তমান বিভিন্ন দেশর মহাকাশ সংস্থামানে ক্ষুদ্র গ্রহর গতিপথ অধ্যয়ন করে পৃথিবীর সুরক্ষা পাই গবেষণা করুছন্তি। এই দিবস অবসরের বিদ্যালয় মহাবিদ্যালয় ও বৈজ্ঞানিক সংস্থা মানঙ্করে বক্তৃতা প্রদর্শনী কর্মশালা ও সচেতনতা কার্যক্রম আয়োজন করা যায়। ক্ষুদ্র গ্রহ দিবস কেবল এক বৈজ্ঞানিক দিবস নুহে, বরং মানব জাতির সুরক্ষা ও মহাকাশ সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির এক মহত্বপূর্ণ পদক্ষেপ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, প্রচার করুছু কার্যক্রমের পরবর্তী গীতটি শেখর চন্দ্র ঘোষ কণ্ঠরে বসন্ত কুমার দাসঙ্ক গীত রচনায়।

0: কথা অন্তরে ভরে যাবে
1: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কেতুটি সুগম সঙ্গীত এবে আসন্ত শুনিবা রূপক রণবাদ্যরু গণবাদ্য রচনা এবং প্রযোজনা সচ্চিদানন্দ মল্লিক।

0: 1st of next month. According to the Ministry of Finance, an earlier notification dated September last year had notified today as the last date for filing of appeals before GSTAT. It is noted that the due date has been extended in view of the recent representations from various stakeholders highlighting technical difficulties due to the rush to file appeals on the GSTAT portal. The house-to-house distribution of electoral enumeration forms to voters as part of the Special Intensive Revision SIR of electoral rolls across the National Capital Territory of Delhi began today. As part of the exercise, over 13,000 booth-level officers will visit every household till the 29th of next month to distribute pre-printed enumeration forms in duplicate to all existing electors for verification and updation of the electoral rolls. India has reaffirmed its strong support for the Financial Action Task Force, FATF, describing it as an indispensable pillar of the global fight against terror financing and money laundering. The statement came after Pakistan criticized the FATF following the neighboring country's placement on the organization's grey list for increased monitoring. Speaking at a UN event on the sidelines of Counterterrorism Week, India's permanent representative to the UN, Ambassador P. Harish, said attempts to question FATF's credibility reflect fear of scrutiny rather than genuine concerns. In FIFA World Cup, Germany has been knocked out of the tournament in the round of 32. They were eliminated by Paraguay in a shocking 4-3 penalty shootout defeat in Boston after the match ended 1-1 following extra time. With this win, Paraguay advances to the World Cup round of 16. Benchmark domestic equity indices were trading on a flat note during the afternoon session today. The Sensex was up 13 points at 76,742, while the Nifty added 11 points to 23,958 when reports last came in. And with that, we end this news bulletin.
1: Akashwani Bhavani Patna Shrutabandhu Rilekari Sunailu হিন্দি এবং ইংরেজির সংবাদ আকাশবাণী দিল্লির। এবে আসন্ত শুনিবা চাষী ভাই ও ভনীমানঙ্ক পাইঁ কার্যক্রম চাষর কথা।
2: হেন্তা তো আমার চাষী দাদামানে বরষ সারা ভিন্ন ভিন্ন প্রকার চাষ করিথিসন, যেনতা কি আলু, ভেণী, ভেজরা, আলু আর লইনি। তো এইসব চাষ কলা ভিতরে কিছু এনতা বি আমার চাষী দাদা মানে অছন, সেমনে তাকর সময়া বাহার করি করি ই মাছ চাষ বি করিথিসনে। মাছ গলা খাবাকে যেনতা স্বাদ, তার চাহিদা বি চার বাট বেশি এ। মাছ চাষ গোটে আমার চাষী দাদা মানকর লাগি এটা গোটে লাভ হেলা ভলিয়া চাষ। এটা মাত্র কথা হচ্ছে ই চাষ লাগি তার ঠিক পরিচালনা কেনতা হবার কথা, ই কথা গোটে আমার চাষী দাদা মানকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা এ। সেনতা সরকার বি আমার চাষী দাদা মানকে মাছ চাষ লাগি আর্থিক সাহায্য বি প্রদান করছনে। আর গোটে কথা হেলা ভিনে ভিনে সময়ানে আমার চাষী দাদা মানকে ক্ষতি বি সহবাকে পড়ছে। তার কারণ হেলা চাষী দাদা মানকর পাখে মাছ চাষ আর তার ভিনে ভিনে প্রকার জ্ঞান কৌশল ইসবু তাকর পাখে নেইথিবার কারণ নু ইসবু অসুবিধা দেখা যাচ্ছে। সেতির লাগতি বলি করি আমার চাষী দাদা মানকে ই মাছ চাষ আর তার জ্ঞান কৌশল বিষয়নে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ। প্রথম কথা হেলা মাছ চাষ লাগি আমি যেন বন্ধ বাছমা তার গভীরতা 5 নু 6 ফুট হবার দরকার। কারণ হেলা মাছ মনে গভীর পুখুরী ভিতরে জলদি জলদি আর ভল করে বড়ি পারিথিসনে। বিশেষজ্ঞ আজ্ঞা মনকর কহবার কথা যে 5 নু 6 ফুট গভীর বন্যে সূর্যকিরণ সে পাইন দি করি ফিল্টার হি করি তার পৃষ্ঠভাগনে পৌঁছিথিসিয়ে। সে কারণ নু সে বন্ধর শেষ গভীরতা পথকে প্লাঙ্কটন মিলি পারিথিসিয়ে। ইন গোটে বিশেষ কথা হেলা পাইনর ভিনে ভিনে স্তরনে প্লাঙ্কটনর পরিমাণ বি ভিনে ভিনে রহিসিয়ে। উপর স্তরনে অধিকা আলোক পড়ুথিবার কারণ নু মোট প্লাঙ্কটনর প্রায় 60% ইঠানে থিসিয়ে, যেনটা পুখুরীর মধ্যভাগ আর তলভাগ স্তরনে 20% প্লাঙ্কটন আমি পাইপার্মা। সে কারণ নু সবু মাছ মনে ভিনে ভিনে স্তরনে নিজর খায়দ খুঁজিথিসন। ই নূয়া কৌশল আমর মাছ চাষ করুথিবার চাষীদের মনকে নিশ্চয় ফায়দা পৌঁছাবায়। সেনতা এবে আর গোটে অছে তাকে কম্পোজিট ফিশ কালচার বলিকরি কহেসনে। এটা সাধারণ কার্প আর କାତଲା ମାଛ ଉପରେ ଆରୁ ମଧ୍ୟମ ସ୍ତରନେ ନିଜର ଖାଇଦ ଖୁଜିଥିସନେ ସେନ୍ତା ଯେନ୍ଠାନେ ସିଲଭର କାର୍ପ ଆରୁ ନେନି ପ୍ରଜାତିର ମାଛ ତଳ ସ୍ତରନେ ନିଜର ଖାଇଦ

শ্রোতা ভৌণী, সঙ্গীত বিনা জীবন অসম্পূর্ণ। গীত মনর দুঃখকু হ্রাস করে ও আনন্দকু বড়ায়। যেউঠারে কথা শেষ হুয়ে সঙ্গীতর আরম্ভ সেঠারু হুয়ে।

0: ঘরক আসবুকে বেলো।
1: পবিত্র রজ পর্ব ও শীতল ষষ্ঠী সহিত বর্ষা উতুরি আসি আম এই ধরা পৃষ্ঠকু। বর্ষার প্রত্যেক বুন্দা প্রকৃতির এক সুন্দর সঙ্গীত। বর্ষা আসিলে ধরিত্রী হসে, মন মধ্যে খুশিরে ভরি যায়। বর্ষার ঝরঝর শব্দ মনকু শান্তি দেইথায়। আকাশর লুহ নুহে, বর্ষা হচ্ছে জীবনর অমৃত। বর্ষার প্রথম ছিটরে মাটির সুগন্ধ হৃদয়কু ছুঁই যায়। বর্ষা শিখায়ে ঝরি পড়লে মধ্যে জীবনকু সবুজ করিহেব। মেঘর আগমন ও বর্ষার বর্ষণ প্রকৃতির শ্রেষ্ঠ উপহার নুহে কি? বর্ষা আসিলে কৃষকর মুহরে হস ফুটে। বর্ষা কেবল পানি নুহে, এহা আশা ও নূয়া জীবনর বার্তা। বর্ষার ভিজিথিবা প্রকৃতি আহুরি সুন্দর লাগে। বর্ষার বুন্দা বুন্দারে লুচি রহিথায়ে অসীম আনন্দ। বর্ষা আসিলে ধরিত্রী পিন্ধে সবুজ শাড়ি। বর্ষা হেউছি প্রকৃতির কবিতা, যাহাকু হৃদয়রে অনুভব করা যায়। যেপরি বর্ষা শুষ্ক ভূমিকু সজীব করে, সেপরি প্রেম মনকু সজীব করে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিবো, সো ইজি।

শ্রোতাবন্ধু কার্যক্রমের অপরবর্তী গীতটি প্রচার করছু ববি ঋষি লভ স্টোরি কথাচিত্রর কণ্ঠশিল্পী আইপি সিং, গীত রচনা কাহনিকর, সঙ্গীত নির্দেশনা স্নেহা খনওয়ালকর।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের শেষ গীতটি প্রচার করছু বনবাস কথাচিত্রর। মিলিত কণ্ঠে গাইছন্তি নানা পাটেকর, শান, মন্টি, গৌরব ও সঞ্চারী। গীত রচনা সুনীল শিরভাইয়া, সঙ্গীত নির্দেশনা মন্টি শর্মা।

0: announced interim memorandum of understanding aimed at easing tensions in West Asia. But Tehran has denied that claim. Iranian officials say the delegation is traveling to Doha only for technical discussions on implementing existing agreement and no direct negotiations with United States officials are planned. Iranian President Masoud Pezeshkian had also made it clear that Tehran will honor its commitments only if Washington fulfilled its own obligations, including easing sanctions and releasing Iranian assets. The contrasting statements underline how fragile the diplomatic process remains despite recent efforts to reduce regional tensions. This is Vinod Kumar for Akashvani News from Dubai.
1: Germany has been knocked out of the 2026 FIFA World Cup in the round of 32. They were eliminated by Paraguay in a shocking 4-3 penalty shootout defeat in Boston after the match ended 1-1 following extra time. This marks Germany's first ever penalty shootout loss in a World Cup. With this win, Paraguay advances to the World Cup round of 16. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু শুনুথিলে হিন্দি ও ইংরেজির সংবাদ আকাশবাণী দিল্লি রো সময় অপরাহ্ন 3:10 অধিবেশনকু শেষ করিবা পূর্বরু আসন্তু জানি নেবা আমার পরবর্তী তৃতীয় অধিবেশনরে প্রচার হেবাকু থিবা কার্যক্রমগুড়িকর সূচনা অপরাহ্ন 5:00 শুনিবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ যুবাণী সিধাসলখ ফোন ইন কার্যক্রম গীতটিয়ে মেতটিয়ে শুণবে অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6:30 লোকগীত ক্রমে শুণবে ঘুমরা গীত পরিবেশন করবে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান কলাকার মানে রাতে 7:25 জেলা অঞ্চল ক্রমে শুণবে জগৎসিংহপুর জেলা সম্পর্ক আকাশবাণী কটক কেন্দ্র চাষবাস রাতে 7:30 শুনবে দেশবন্দনা শিল্পী প্রফুল্ল কর ও সরোজিনী হেমরম রাতে 8:15 জ্যোতিকা রায় ও মোহাম্মদ রফি স্পট স্কিন রাতে 8:30 স্পটলাইট রাতে 9:15 ও রাতে 9:30 মনি টক অ্যান্ড মন্থন এ সমস্ত কার্যক্রমগুলি রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি হিন্দি কথাচিত্র গীত শুণবে রাতে দশটা বাজি তিরিশ মিনিট শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শুণবে সিতার বাদন রাগ ঝিনঝোট শহীদ পরভিজ শ্রোতাবন্ধু এইলা আজ আমার তৃতীয় অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রমগুলিকর সূচনা এটি শেষ করুছু আজর দ্বিতীয় অধিবেশন পরবর্তী তৃতীয় অধিবেশন আরম্ভ করব ঠিক অপরাহ্ন 5:00 সেতবেলা যায় বিদায় দিয়ন্তু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

কালরে সাগো মহিষি বলি পড়ই মন্দির রে তোতলিয়া মাগো তোতলিয়া রহিবু সদা কলা হাঁডিয়া।

বলি পরে বহুত জেনা খাল ঠারু তোম পীর পর্যন্ত মাগ মন্দির পর্যন্ত সাগর কুকুরা বলি।

0: ছাড়ি দিয়ে অম্বরে বলি পূজারে বলি পূজারে সন্তোষ হেবু জগদম্বা মা মারিকে
1: প্রচার কলু লোকগীত ক্রমে ঘুমুরা গীত পরিবেষণ করে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান ভবানীপাটনার শিল্পী মানে আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
3: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
2: কেবল আকাশবাণী।

0: ছাত্রছাত্রীমানে সামাজিক রূপান্তরীকরণ অভিযানর বার্তাবহ হয়ে কার্য করা উপরে রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেছেন। সে কইছেন সমাজ সংস্কৃতি পরম্পরা তথা অর্থনৈতিক প্রগতি অধিক সশক্ত করা দিগরে বিদ্যার্থী মানে প্রচেষ্ট করা উচিত। 2047 সুদ্ধা এক বিকশিত ভারত লক্ষ্য হাসল দিগরে নিজের গুরুত্বপূর্ণ অবদান সহিত পছরে রহি যাওতিবা ব্যক্তিবিশেষঙ্ক প্রগতি লাগি প্রচেষ্টা করিবা উপরে শ্রীমতী মুর্মু গুরুত্ব আরোপ করিছন্তি। সে কইছন্তি জনজাতি শিক্ষা, স্বাস্থ্য সেবা, দক্ষতা বিকাশ, জীবন জীবিকা এবং জঙ্গল অধিকার ভলি প্রাথমিক ক্ষেত্রর দায়িত্বকু উচিত রূপে নির্বাহ করিবা দিগরে কেন্দ্রীয় জনজাতি বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীঙ্কু নবসৃজন এবং কৌশল বিকাশ ক্ষেত্রে অধিক শিক্ষা প্রদান করা উপরে গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি কইছন্তি,
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: এই সমারোহে উদ্বোধন দিয়ে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রী মানে চাকরি সৃষ্টি করা দিগরে প্রচেষ্টা করা আহ্বান দিয়েছেন। সে কইছেন 2047 সুদ্ধা এক বিকশিত ভারত দৃষ্টিকোণক সফল করা লাগে বিশ্ববিদ্যালয়গুড়িক নবসৃজন উপরে অধিক গুরুত্ব দেওয়া উচিত। এই অবসরের রাষ্ট্রপতি কৃতি ছাত্রছাত্রী মানুষ স্বর্ণপদক সমেত অন্যান্য পদক এবং ডিগ্রি প্রদান করেছিলেন। বিকশিত ভারত নিশ্চিত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 আসন্তাকালিঠারু দেশব্যাপী কার্যকারী হেব। কেন্দ্র গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী এই আইন অধীনরে প্রত্যেক আর্থিক বর্ষে 125 দিনর নিশ্চিত কাম যোগাই দিয়াযিবার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত সময় মধ্যে কাম যোগাই দিয়া নগলে ভত্তা প্রদান করা যাবে। চলিত আর্থিক বর্ষে এই যোজনার কার্যান্বয়ন পাই 95,692 কোটি টাকার ব্যয়বরাদ করা যাইছি। ভিভিজি রামজি আইন প্রচলিত 2005 মসিহার মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ কর্মনিযুক্তি যোজনা পরিবর্তে কার্যক্ষম হওয়ার যাচ্ছে। গ্রামীণ বিকাশ সহিত স্থানীয় পরিবারগুড়ি সশক্ত করা এবং আর্থিক সুরক্ষা প্রদান ভলি ব্যবস্থামান এই নূতন আইনরে রয়েছে। 2047 বিকশিত ভারত লক্ষ্যক দৃষ্টি রাখি এই নূতন আইন প্রণয়ন করা যাইছে। ষোড়শ ভারত জাপান বার্ষিক সম্মেলনের যোগ দেওয়া লাগে জাপান প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আসন্তাকালি সন্ধ্যায় নয়াদিল্লী পৌঁছবে। এ সম্পর্কে সূচনা দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কিন্তু উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে জারি রয়েছে দুইপক্ষ সহযোগর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করা সহ আপোষ স্বার্থ জড়িত বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা উপরে এই সম্মেলনের মত বিনিময় করার সুযোগ পাইবে। প্রধানমন্ত্রী শ্রী তাকাইচিঙ্কর এহা তিনিদিনিয়া গস্তর দ্বিতীয় দিনরে তাঁকু রাষ্ট্রপতি ভবনঠারে আনুষ্ঠানিকভাবে স্বাগত করা যাবে। এহা পরে সে তাঁকর ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীক সহিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করিবে। উভয় নেতা দুইপক্ষ সম্পর্কর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগকু কিভাবে অধিক সশক্ত করা যাইপারিব সে সম্পর্কে আলোচনা করিবার সম্ভাবনা রয়েছে। এহা পরে দুই দেশ মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কতক বুঝামণাপত্র স্বাক্ষরিত হওয়া সহ মিলিত প্রেস বিবৃতি জারি করা যাবে। অপরাহ্নে প্রধানমন্ত্রী শ্রী তাকাইচি নয়াদিল্লীঠারে অনুষ্ঠিত হওয়া ভারত জাপান ব্যবসায়িক ফোরমে উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। এহা হচ্ছে শ্রী তাকাইচিঙ্কর জাপান প্রধানমন্ত্রী ভাবে প্রথম সরকারী ভারতীয় গস্ত। গতবর্ষ অগস্ট মাসে প্রধানমন্ত্রী শ্রী মোদি পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনের যোগ দেবা লাগি টোকিও গস্ত করেছিলেন। এরপরে শ্রী তাকাইচিঙ্কর এই গস্ত দ্বারা ভারত জাপান স্বতন্ত্র রণনৈতিক এবং বৈশ্বিক ভাগিদারীকে অধিক সশক্ত করা দিগরে দুই দেশের প্রতিশ্রুতিবদ্ধতা প্রতিফলিত হচ্ছে বলে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কইছে। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। প্রতিরক্ষা ক্ষমতার ভিত্তিভূমিকে সুদৃঢ় করিবারে এক সশক্ত অর্থব্যবস্থার অবদান অতুলনীয় বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মতব্যক্ত করেছেন। আজ গুজরাটর ভদোদরাঠারে ভাইব্রান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদযাপনী সমারোহে উদ্বোধন দিয়ে সে এহা কইছন্তি। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্রে ভারত দ্রুত গতিরে আত্মনির্ভর হওয়ার দিগকু গতি করুথিবা উপরে আলোকপাত করে শ্রী সিং কইছন্তি 2014 মসিহারে দেশের ঘরোই প্রতিরক্ষা উৎপাদন প্রায় 46,000 কোটি টাকা থিলা। মাত্র নরেন্দ্র মোদীক নেতৃত্বাধীন কেন্দ্র সরকারক এক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ যোগু বর্তমান এই পরিমাণ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন কতটি দেশ বন্দনা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম। আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটার তথা 1206 কিলোহার্জ যোগে, এফএম রে 100.3 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর এপ মাধ্যমে। কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শিল্পী সরোজিনী হেমরম।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমর শেষ গীতটিকে গাইছেন শিল্পী প্রফুল্ল কর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল এবং সেইটি।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল এবং সেইটি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপন মানে শুনুছন্তি হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছন্তি শিল্পী ঝুকিতা রায়।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুচন্তি অনুরোধে হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রমর পরবর্তী গীতটি নেইছু উঁচে লোক কথাচিত্রর কণ্ঠদান করছেন কিশোর কুমার। এই গীতটি শুণাপি অনুরোধ করছেন গুডি গুগু সূর্যকান্তি এবং কবি বেহরাপাল্লি বরগড়ু।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে অনুরোধে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনা। বর্তমান প্রচার করছু শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে সিতার বাদন, পরিবেশন করছেন শিল্পী শহীদ পরভেজ, রাগ ঝিনঝোটি।